চাকরি যত পাও খসম না যায়, নানক সেবক কাঢ়ি হ্যায় যে সেতি খসম সময় পড়ে, নানক খসম না যায়।